শ্রোতা বন্ধু, আপন মানে টিউন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসি দিলতাক। আপন মানক পে অনেক গুড়ি কার্যক্রম রহিছি আজর এই নুয়া সকালে। পুরা দিন সারা এফএম রেইনবো রে রহিছি অনেক গুড়ি কার্যক্রম আপন মানক পাই, কিন্তু বর্তমান স্টুডিও ঘড়ি রে সময় সকাল 7:05 হেবা পাই যাউছি। আও আপন মানে শুনি পারিবে আঞ্চলিক সংবাদ যাহাকু রিলে করি প্রচার করিবু আকাশবাণী কটেক কেন্দ্ররু। আসন্তু বর্তমান শুনিবা আঞ্চলিক সংবাদ ও জানিবা আজি দিনর আজি সকালর তাজা খবর কোন সব রহিছি, যাহা আপনকু আউটিকা অধিক আপডেট করিব, আগকু বড়িবারে সাহায্য করিব। শুনিবা বর্তমান আঞ্চলিক সংবাদ।

আজি বিভিন্ন কথা রয়েছে আজির দিনরে যেমতিকে আজির দিনটিকু বাস্তিল দিবস যেটা কি ফ্রান্সর ন্যাশনাল ডে পালন করা যাচ্ছে ফ্রান্সর জাতীয় দিবস আমি কহিপারিবা 1789 জুলাই 14 তারিখে ফ্রান্সর জনতা বাস্তিল দুর্গ উপরে আক্রমণ করেছিল যা ফরাসি বিপ্লবর আরম্ভ থিলা তেবে এই যে বাস্তিল দিবস সহিত আজির দিনটিকু নমস্তে দিবস আমার ভারতের আজির দিনটিকু নমস্তে দিবস ভাবে পালন করা যাচ্ছে ভারত সরকারঙ্কর সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রণালয় দ্বারা সফেই কর্মচারী মানকর সুরক্ষা আও যান্ত্রিকরণ পাইকি আরম্ভ হইতিবা এই নমস্তে যোজনার সফলতাকু মনে পকাই দিয়ে আজির এই দিন পালন করা যায় তবে আজির দিনটিকু নমস্তে ডে ভাবে আম ভারতের মধ্যে পালন করা যাচ্ছে আগকু কথাবার্তা জারি রহিব বর্তমানে গোটে লভলি ট্রাক আসছে আপনার মানক পাই এনজয় করন্তু

শ্রোতা বন্ধু, আজির এই খাস দিনে যদি আপনার জন্মদিন কিছু স্পেশাল কথা রয়েছে আজির দিনে, মো তরফ অনেক অনেক শুভেচ্ছা ও শুভ অভিনন্দন, ঢের সারা ভাল পাইবা। বর্তমান গোটে লভলি ট্র্যাক আপনার মানুষ।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক মর্নিং মেলোডি কার্যক্রমে আপনার সাথ দেছি আপনার কোয়াল আ যোগর কেমিতি আমি সুস্বাস্থ্য পাইপার সে বিষয়ে আজ আমি কথা হচ্ছে তবে যোগ যদি আমি করুছে না তাহলে আমি বিভিন্ন প্রকার লাভ মিলুছে যেমন কি ওজন হ্রাস করা হো কি সুন্দর ত্বচা হো শান্ত মন পাই হো উত্তম স্বাস্থ্য পাই হো কি রোগ প্রতিরোধক শক্তি বড়াইবা পাই হো আউ যোগ দ্বারা বিভিন্ন প্রকার চাপ বি কম হয়ে থাকে যোগ করা দ্বারা এই সব বহুত লাভ মিলি থাকে আমাকে তা সহিত যোগ যোগাসন অভ্যাস করা দ্বারা না বিভিন্ন প্রকার রোগর মধ্য আমাকে উপশম মিলি থাকে যেমন কি যোগ করা দ্বারা কন হুয়ে না আমার শরীর শক্তি বড়ি থাকে বহুত জনকর আঁঠু পিঠি অন্টা এসব দরজ হয়ে সেই সব কু কম করিবারে মধ্য যোগ সাহায্য করে আউ হৃদ স্বাস্থ্যকু ভল করিবারে সুস্থ রাখিবারে আমাকে সাহায্য করে থাকে আজমা হোক মধুমেহ হোক কি রক্তচাপ হোক গণ্ঠি বাত হোক এমতি বিভিন্ন প্রকার রোগরে বহুত আমাকে লাভ মিলি থাকে ফায়দা দেই থাকে যোগ যদি আমি তাকু প্রপারলি রেগুলারলি আম লাইফস্টাইলে আড করুছে তাহলে জীবনশৈলীকে নিয়ন্ত্রণ করিবারে বহুত সহযোগ করে থাকে খালি শারীরিক সুস্থ নুহে মানসিক আবনাত্মক মানুষের যে অছি স্বাস্থ্য না তাকু সন্তুলিত কন্ট্রোল করিবা সন্তুলিত রাখিবারে মধ্যে আমাকে বহুত সাহায্য করে থাকে বিভিন্ন প্রকার আসন অছি প্রাণায়াম অছি ধ্যান অছি এইসব করিবা দ্বারা কন হুয়ে কহিলে স্বাস্থ্য আমার বহুত ভাল হয়ে যাই থাকে আর সূর্য নমস্কার কপাল ভাতি প্রাণায়াম এইসব তো বহুত সাহায্য করে থাকে আমার বডির এক্সট্রা যে চর্বি বড়ি যাই থাকে না তাকে কম করিবার সো অল টোটাল যদি আমি দেখিবা গোটে ভাল স্বাস্থ্য পাইকি মানসিক সুস্থতা পাইকি আমাকে যোগ বহুত সাহায্য করে থাকে তাহলে সকাল সকাল ডেরি কাই করছেন আজিঠারু শুভারম্ভ করে নিয়ন্তু আর গোটে সুন্দর গীত শুনে নিয়ন্তু

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনার কোয়েল আপনার মানক সাথে আছে চলন্তু আজির এই বর্ষা ভিজা সকাল কু এনজয় করুছে আমি তো সেলিব্রেট বি করিবা পরস্পর সহিত বসিকি এই বর্ষা ভিজা সকাল কু আজির এই সুন্দর বর্ষা ভিজা সকাল রে আপনার মানক অনেক সুন্দর সুন্দর গীত তো মু শুনাউছি বাস জানিবা পাই চাহুছি যেতবেলে বর্ষা হয়ে যেতবেলে আপনার ফ্রি থাকতে সেতবেলে বর্ষা কু কেমতি এনজয় করতে কোণ করি আপনার বর্ষা কু এনজয় করা ভালো লাগে যেমতি দেখুন বহুত জনকর এমতি ইচ্ছা থাকে না কি মু ছতা ধরিকি বর্ষার টিকে যাইকি নাচি উঠিবি কিছু জনকর এমতি বি ইচ্ছা থাকে কি মু কিছু মিঠা মিঠা গীত শুনিবি আউ বসিকি বর্ষা কু দেখুথিবি আউ কিছু জনকু এমতি বি ভাল লাগে চা কপ হাতরে ধরিকি বর্ষা কু বাস ঘন্টে ঘন্টে বসিকি চাহিথিবে তো এমতি বহুত প্রকারের ভালো লাগে আমাকে বর্ষা কু এনজয় করিবা পাই সকালের বর্ষাটা তো বহুত রিফ্রেসিং থাকে আউ আজির এই সুন্দর সকাল কু চলন্তু আমি সমস্তে মিশি এনজয় করিবা আউ সেলিব্রেট করিবা আজির এই নয়া সকাল কু তেবে আপনার বর্ষা হলে কেমিতি এনজয় করিবা কু ভাল লাগে কেমিতি এনজয় করন্তি আপনার বর্ষা কু মতে তো বর্ষা হলে রেইনকোট পিন্ধিকি স্কুটি চলাইবা কু বহুত ভাল লাগে আউ মিঠা মিঠা গীত শুনিবা কু বহুত ভাল লাগে এমতি কিছু মনর ফিলিংস আপনার আজ মো সহিত শেয়ার করন্তু কিছু স্মৃতি কু আজ আমি তাজা করিবা একা সাথে মিশিকি ডায়াল ইন প্রোগ্রাম আরম্ভ হয়ে সারিছি কল করিবা পাই নম্বরটি কই দউছি ডায়াল করন্তু 0671230315 আউ মতে জনান্তু বর্ষা হলে কেমিতি আপনার বর্ষা কু এনজয় করিবা পাই কি ভালো পাঁতি কো গীত শুনিবা কু আপনার ভালো পাঁতি

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেল শীতল ত্যাগ কইয়াল আছে আপনার মানে সাথে সো ডায়াল ইন লাইভ প্রোগ্রাম চলছে ও আজ পাগটা বহুত মস্ত দেইছি তো এই মস্ত মস্ত পাগরে আমি বি মস্ত মস্ত কথা হচ্ছে আপনার কিছু স্মৃতি কু তাজা করুছে তবে বর্ষা দিন যোন ভাল লাগে না সে অপেক্ষা করিকি চাহিকি রহি থাকে বর্ষা হলে মু ওদা হেবি বর্ষা ছিটা নিজ দেহরে পকাইবি তো দেখিব বর্তমান কি কল করছেন আউ কোন তাঙ্কর স্মৃতি হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার মু প্রকাশচন্দ্র সাউ কৌজি ভুবনেশ্বর সালিয়া সাইরু
0: আচ্ছা কেমতি আছেন্দি
1: हाँ दीदी भलो अच्छी दीदी
0: आओ आज दुकान खोल चंद की नहीं
1: हाँ दुकान खोल ची बर्ता सकाल छोड़ा रू बर्ता टुक टुक है की पड़ती
0: तो कौन किमती अपना बर्षा हले एंजॉय करती खाली काम करती ना आउ किसी भी करिया को भल लगे
1: ना ना बर्षा बेले जत्ते बर्षा है ने मो बारटा गुटे है ने एक नंबर जाए पानी पड़िया आने मो दुकान पाई
0: अच्छा
1: आउ आउ छोटो बेले जत्ते मो गांव रे थिनी नई रे जत्ते पानी फुल है की आसे আউ হেতে বোট আসে আমি বোট নই বন্ধ উপরে ঠিয়া হইকি আমি দেখু
0: আচ্ছা
1: আউ যেতলে বন্ধ ভাঙ্গি যায় ঘাই ভাঙ্গি যায় 1990 সাল আগুরু আউ যেতলে বর্ষা হুয়ে হেলিকপ্টারে চূড়া বস্তা পকায় উপরু
0: ভাই আপন বাত্যা ফাত্যা কথা কইলেনি মু হালকা ফুলকা বর্ষা কইছি যে বাত্যা ফাত্যা কো মনে পকান্তুনি
1: না না বর্ষারে বহুত মোর দোকান করছি মোর কর্ম যেতে বর্ষা হুয়ে না রেইনকোট পিন্ধিকি গাড়ি সৌদা পত্র আনে তারপরে
0: তাহলে কাম করি করি কি আপন নিজের পুরা বর্ষা কু এনজয় করন্তি না কোন
1: আজ্ঞা আজ্ঞা ভাল লাগে
0: বহুত বহুত ধন্যবাদ আপনাকে সকাল সকাল চা পিছেন কি না বর্ষারে
1: হ্যাঁ হ্যাঁ দিবার পিয়া সইলেন দিদি নমস্কার
0: থ্যাংক ইউ রইলি নমস্কার
1: আজ্ঞা দিদি
0: শ্রোতা বন্ধু সতরে যেতবে বর্ষা হুয়ে না যে বর্ষা কু স্পেশালি ভালো পাঁচতি সে অপেক্ষা করি রই থাকে কেতবে মনসুন আসব কেতবে সাবন আসব কেতবে বর্ষা আসব মুহিকি এত খুশি হচ্ছে কিন্তু কহিলে কিন্তু না মু সে ভিতর জনে যে অপেক্ষা করি থাকে বর্ষা কু ভিজবা স্পেশালি তো দেখবা কি কল করছেন বর্তমান হ্যালো
2: হ্যালো ম্যাম নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কুছেন
2: বর্ষা
0: হলে
2: আমি দেখো বর্ষা হলে তো মতো বহুত বড়িয়া লাগে না মু সদালে সাইকেল ধরিকি বেশি বুলে বর্ষা টাইম রে
0: আচ্ছা এবে বি
2: এবে বি আমি মু নিশ্চিত সাইকেল ধরিকি আসি কারণ মু অতি পড়ে সাইকেল লাগি যা মেঘ আসিলা মু বাহার কু সাইকেল লাগি পড়েবি বর্ষারে ভিজি ঘর কু আসি এটা হলো মোর সদা বড় অভ্যাস সুদা আছি এবে জাস্ট এই যে গলা বর্ষারে মু হেন্দি বর্ষা যে হুদিলা বি লঘুচাপ হইছিলা মু পড়েলি 2 কিলোমিটার এটি রহিলি বর্ষা হলা পরে সামান্য বর্ষা হলা পরে আসিলি আসলা পরে ঘরটি বড় বর্ষা হলা তেমনি মোর এটা হচ্ছে বড়িয়া কথা আউ পোখরে বি গাধে গাধে মতো মনে হচ্ছে যেতে বর্ষা হব মু এত পোখরি গাধে যাকে যদি
0: বড়িয়া লাগুথ
2: মতো বুড়িয়া কু বেশি ভাল লাগে বর্ষা পরে যেতে বর্ষা হইতিব
0: মানে উপর বি সাওয়ার খোলা হইছে আর তলে বি মানে পুরা সুইমিং পুল হইছে না কোন
2: মতো বহুত বড়িয়া লাগে সে জিনিস মতো বহুত বড়িয়া লাগে আউ বর্ষা বেলে তো খাইবা কু তো সরু চকুলি তো আউ সরু চকুলি ভজা হেইতিবা দরকার নিহাতি।

শ্রোতাবন্ধু টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক হয়ে আলাচ্ছি আপনার সাথে তেবে আজির প্রথম মেসেজটি আসিকি মো পাখে পৌঁছি যাইছি লিখিছেন মঞ্জুবালা পাত্র ভক্তি প্রসাদ প্রভাত অসরলা পিচকুড়ি খোর্ধার শুনিয়া চাইছেন কাগজ ফুল মো সুরভি বিহীন দেখ খবর রখ নজর ওড়িয়া চলচ্চিত্রর এই গীতটি আপনার প্লে করছি এনজয় করতু যদি আপনার বি চাহুন শুনিয়া নিজ পছন্দর গীত হোয়াটসঅ্যাপে মতো মেসেজ করে পারিবে 8895254200 নম্বর

আজির পরবর্তী মেসেজটি আছে বর্তমান মো পাখে টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক সো নেক্সট মেসেজটি লেখা আছে গুড মর্নিং ম্যাম লিখিছন্তি এই মেসেজটি কো হেমন্ত কুমার মহারণা সুভদ্রাপুর উত্তমপুর কটক রু শুনিয়া পাই চাহিছন্তি চগলা পবন চগলা অভিলাষা চলচ্চিত্র এই সুন্দর গীতটি আপনার পাই প্লে করছি যে মানে এপর্যন্ত মেসেজ করি না কহবি নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটর লিখুন এফ এম আর সি স্পেস দিয়ে ফিল্ম বা আলবম রা স্পেস দিয়ে গীতর না স্পেস দিয়ে নিজ না ঠিকানা লিখি পঠাই দিও আমার নম্বর 09499596321 0 কু।

0: আজির পরবর্তী মেসেজটি অছি বর্তমান মো পাখে আপন মানে টিউন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কেডেক দিল সি দিল তাক। সো আজির পরবর্তী মেসেজটি অছি বরগড় রু লেখুছন্তি সুবল ভোই সুসানিকা ভোই স্পেশালি ডেডিকেট করিছন্তি প্রেমজি ভাই মো পাই আও সব লিসনার মানক পাই গীত অছি বাতো বাতো মে চলচ্চিত্র রু উঠে সবকে কদম বহুত হি সুন্দর গীতটি আপনক পাই নিশ্চয় গীতটি কো প্লে করিবি এনজয় করন্তু। আজির পরবর্তী মেসেজটি লেখুছন্তি উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর 11 সিডিএ কটকরু হাভ এ নাইস ডে কোয়ালাপা বর্ষা ভিজা নমস্কার সব স্টাফ মানুষ নমস্কার সব শ্রোতা মানুষ গুড মর্নিং আম তরফ আজ সকাল সবু গীত আবু প্রোগ্রাম তাঁর ভাল লাগিছে বলে সে লিখিছন্তি বহুত বহুত ধন্যবাদ আপনার তবে আপনার শুনেবা চাইছেন ক্যা মৌসম আয়া হে ফ্রম দ ফিল্ম অনাড়ি আপনার গীতটি নিশ্চয় প্লে করদে এনজয় করতু।
1: উঠে সবকে কদম দেখো রং পম পম

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক আজ পরবর্তী মেসেজটি মো পাখে আজ পরবর্তী মেসেজটি লিখুছেন আমার শ্রোতা বন্ধু জলিল খান এবং সিমরন নিমচৌড়ি কটক রু ডেডিকেট করেছেন সব লিসনর সব আরজে এবং স্পেশালি মো আরজে বিশ্বজিৎ টুনা ভাই না রাজেশ নায়ক গরিব খান বাসন্তী খটুয়া যিকি শহীদনগর ভুবনেশ্বরে রুহতি তাঁকাই বাড়ুঙ্গা টোকা ওড়িয়া চলচ্চিত্রর টাইটল সঙ্গ সো আপনার পছন্দর এই গীতটি নিশ্চয় প্লে করিদি সমস্ত শুনেবি দেবি আজ পরবর্তী মেসেজটি লিখিছেন আমার শ্রোতা বন্ধু লক্ষ্মী সরস্বতী শিবানী চিদানন্দ মাণিয়াবন্দ সন্তরা বালি বড়ম্বারু শুণবা চাইছেন চালিরে তোর পদ্ম ফুটে সকল তীর্থ তো চরণে ওড়িয়া চলচ্চিত্র তেমনি আজ আপনার মনপসন্দ এই দুইটি সুন্দর সুন্দর গীত সহ কোয়াল এটি বিদায় দিও মো পরে পরে আসবে আজে যে আপনার সহ আজ পুরা দিনটি কাটবে তো তাঁরা দিনটি কাটত এনজয় করতু বা হসু থাকে খুশি রুহত সুস্থ রুহত আজ কোয়াল এইটি বিদায় দিও
1: ইলো মাউসী তু কাহিকি ইমিতিকা টেনশন হোচু এ কলোনিরে কাহা ঝিও কৌ কলেজরে পাঠ পড়ুচি কাহা স্ত্রী কৌ অফিসরে চাকরি করুচি কাহা বাড়িরে কোন ফলুচি কিয়ে কৌ চাউলরে ভাত খাউচি আমকু সবু জনা সমিতিঙ্কর ভলরে মন্দরে সুখরে দুখরে আমি যদি নাক ন পুরেইচু ঠিপি একবার টাইট হয়েযিব আম রঙ্গ ঢঙ্গ দেখি সমস্ত সিনা নাগি যায় চেঙ্কা হলে আমি দা পরি পুরা স্ট্রেট সিধা নুহে জমারু বঙ্কা সমিস্তে কহতি আমকু বাড়ুঙ্গা টোকা ইদং বিছুয়াতি গোত্র সিও ভাইডঙ্ক কর্মকাণ্ডে ন বাড়ুঙ্গা।

শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক বর্তমান শো চালিছে ইটালিয়ান লাইভ চিটচ্যাট ও আছে আপনার রেইনবো সাথী শুভশ্রী আজি আপনার সহিত আজির টপিক রাখিছি আপনার পাই যে যেবে আপন ফার্স্ট স্যালারি পাইলে তাকে আপনার সেভ করে রাখিলে না খরচ করে দিয়ে সে বিষয়ে কইপারে আমার সহ কনেক্ট হয়ে পারে নম্বর হচ্ছে 0671 2303 153

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে তাক। বর্তমান শো চালিছি গীতরে মিতরে আও মু আছি আপনক রেইনবো সাথী শুভশ্রী আজি আপনক সাথীরে আও আপন সমস্তক এই বর্ষা বিজা সুন্দর সাইভিনিং রে স্বাগত করছি রেইনবো র অগণা কো। বর্ষা বিজা ইভিনিং কো এনজয় করুথান্তু পৌঁছুছি আও কিছি বিউটিফুল বিউটিফুল গীত এমতি ইউনিয়ন করুথান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক আমার সহিত কুথান্তু দিল সেই দিল তাক।

আকাশবাণী এফএম রেইনবো কটক বর্তমান শো চালিছি গীতরে মিতরে আউ মু আপনকৰ রেইনবো সাথী শুভশ্রী আজি অছি আপনকৰ সাথীৰে। কুহাযায় যদি পেট ঠিক তাহলে সবু হি ঠিক, মন বি ঠিক, হৃদয় বি ঠিক, লিটেরালি কহিবাকু গলে পুরা বডি হি ঠিক। আমি খাইবা পাই প্রায় বঞ্চু, আউ বঞ্চিবা পাই বি খাও, কিন্তু কোউ খাইবা আমো পেট পাই ঠিক সেটা ন জানি আমি ম্যাক্সিমাম টাইম আমো খাইবা খাইথাও। আউ যেতেবেলে পেট খারাপ হয় তারপরে আমো মুন্ডেরে এই কথাগুলিক হি পসে। ডাইজেস্টিভ সিস্টম হচ্ছে আমার এনার্জি স্টেশন। আমার ডাইজেস্টিভ সিস্টম কেবল খাদ্য হজম করবার হেল্প করে নাই, আমাকে এনার্জি প্রোভাইড করে।

শুনছেন কোচন্দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি দিল তাক বর্তমান শো চালিছি অবলা স্মৃতি ও অবলা স্মৃতিরে আপনমানে শুনুছন্তি কিছু এভার গ্রিন অ্যান্ড ক্লাসিক সংস সো কার্যক্রমে নেক্সট গীতটি শুনিপারে কিশোর কুমার এবং সাথীঙ্ কণ্ঠরে ড্রিম গর্ল কথাচিত্রর যা লিখিছেন আনন্দ বক্সি এবং কম্পোজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

জয়পুর কোরাপুট শাশ্বত মহাপাত্র শুনবাকে চাইছেন্তি অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ কণ্ঠরে গোটে সুন্দর গীতটি তাঙ্কু পরে পরে মেসেজটি করিছেন্তি রমেশ চন্দ্র দাস চিন্ময় দাস রানু সোনালি এবং ডুগু সোনাবেড়া কোরাপুট শুনবাকে চাইছেন্তি লতা মঙ্গেশকর কণ্ঠরে গোটে সুন্দর গীতটি সাথে পৌঁছাইলি আপনার পছন্দর গীত ব্যাক টু ব্যাক

আজি এই বিষয় এমিতি এক ভাবনা যাহা আম সমস্ত জীবন সহ জড়িত গর্ব অহংকার শুণবা দুইটি শব্দ প্রায় একা ভাল লাগে কিন্তু অর্থরে আকাশ ও পাতাল পরি ফরক রয়েছে তবে গর্ব কণ যেতবে আপনার পুয় বা ঝিও প্রথম থর মা কিংবা বাপা ডাকে আপনার আখিরে যে খুশি আসে সেইটা হচ্ছে গর্ব যেতবে আপনার নিজ পরিশ্রমের কিছু হাসল করতে মনরে যে সন্তোষ আসে সেইটা হচ্ছে গর্ব গর্ব কেবেবি অন্যকে ছোট করে না বরং অন্য মানুষ আগক বড়িবার প্রেরণা যোগায় তবে অহংকার কেতবে আসে কিন্তু যেতবে আমি ভাবি থাও যে মো পরি কে নুহ মতো সবু জনা মু সবুঠ শ্রেষ্ঠ মো বিনা কিছু সম্ভব হয়ে পারিব না সেবেঠার আরম্ভ হুয়ে অহংকার এবং অহংকার ধীরে ধীরে মানুষের আখিরে পরদা পকাই দিয়ে সে নিজের ভুল কু দেখিপারে না

শুনছেন আপনার মানে দেবমিত্র কো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দলসে দল তাকরে স্মৃতির সুর ও মনের আয়না অবন তা সহিত চা কপ আও তা সহিত দেবমিত্র আপনার সহিত অছি কিছু কিছু পুরোনা গীত কো নেকি কাহিঁকি না কিছু পুরোনা গীত সহিত আমি যোড়ি হেউছে আজি আমি সময়ের ঘণ্টাকে টিকে পছকু বুলাই নেউছে সেই সময় যেতবেলে মোবাইল নথিলা যেতবেলে স্পটিফাই নথিলা যেতবেলে ইউটিউব নথিলা কিন্তু থিলা গোটিয়ে রেডিও গোটিয়ে টেপ রেকর্ডার আও এমিতি কিছু গীত যাহা আজি বি শুনিলে নিজর

শ্রোতাবন্ধু, সময় আমার সমস্ত পরীক্ষা করে, কিন্তু যে ধৈর্য নিজ পাখিরে রখি থাকে, ধৈর্য ধরি থাকে, সময় তাকে নিশ্চয় সম্মান দিয়ে। কেবে না কেবে নীরবতা হি সবুঠার বড় উত্তর হয়েকি তা জীবনরে আসি থাকে, এবং জীবনরে সফলতার সহিত সে আগকু বড়িপারে।

শ্রোতা বন্ধু টিউন করেছি আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক। শ্রোতা বন্ধু, আম জীবনরে না অনেক কঠিন রাস্তা দিয়ে আমাকে চালিবাকু হয়ে থাকে। সবুঠারু কঠিন রাস্তা হুয়ে তো অনেক সময় আমাকে সবুঠারু সুন্দর গন্তব্যকে নিয়ে যাই থাকে। তেণু নিজ জীবনর মূল্যকে বুঝিবা অন্যর মতরে নুহে, বরং নিজ কর্মরে আমি নিজকে বুঝিবা, নিজ জীবনর মূল্যকে বুঝিবা। আউ যেকোনসি কঠিন রাস্তা হয়ে থাকে পছে, আমি সেতিরে আগকু বড়ি চালিবা, সেইটা হি আমার জীবন পাই প্রেরণাদায়ক।

শ্রোতা বন্ধু শুনুলে আপনার মানে কিছু পুরোনা ওড়িয়া চলচ্চিত্র গীত বর্তমান আমার পরবর্তী কার্যক্রম।